শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। প্রিয় বন্ধু, আপনাদের সবাইকে এই আসরে স্বাগত জানাই। আজ পরিবেশন করা হবে আমার জাপান জীবন। এতে আপনারা শুনবেন জাপানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত সুগিউরা হিদেতাকার একটি সাক্ষাৎকার, থাকবে চিঠি ও ফেসবুক কমেন্ট, কিছু কথা হবে কাঞ্জি ক্যুইজ নিয়ে। এছাড়া জানাবো সম্প্রতি টোকিওতে আয়োজিত বৈশাখী মেলা প্রাঙ্গণে পরিচালিত জাপানি সমাজের সাথে ঘনিষ্ঠ হতে আপনি যা করতে পারেন শীর্ষক একটি জরিপের ফলাফল। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।
0: আমার জাপান জীবন দিয়ে শুরু করা যাক। শুনুন তাহলে শিক্ষকতার পেশায় নিযুক্ত সুগিউরা হিদেতাকার কথা।
1: আমার জাপান জীবন অনুষ্ঠানে আজ আমাদের সাথে রয়েছেন সুগিউরা হিদেতাকা সেনসেই। বর্তমানে কিয়োতো জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সুগিউরা হিদেতাকা সেনসেই, এনএসকিউ ওয়ার্ল্ড জাপানের এই আলাপনে আপনাকে স্বাগত জানাই। প্রথমে জানতে চাইব আপনার বর্তমান পেশাগত পরিচয়, আর আপনি বাংলাদেশে গিয়েছিলেন, কেন বাংলাদেশে গিয়েছিলেন এবং কি ধরনের কর্মকাণ্ডে আপনি জড়িত ছিলেন সেই বিষয়ে একটু যদি বলতেন।
2: আচ্ছা, আমার নাম সুগিউরা হিদেতাকা এবং আমি বর্তমানে কিয়োতোতে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাজ করছি। প্রায় 17 বছর আগে 2009 সালে 2011 বছর পর্যন্ত বাংলাদেশের গাজীপুর জেলার জৈদপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রায় 2 বছরের জন্য কাজ করতে গিয়েছিলাম। ওখানে নতুন নিযুক্ত শিক্ষকদেরও প্রশিক্ষণ প্রদান করা হয়। আমি বাংলাদেশে শিক্ষার মান উন্নত করার উদ্দেশ্য বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলাম। বিশেষ করে আমি নতুন নিযুক্ত শিক্ষকদেরকে শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে শিখিয়েছিলাম এবং শিক্ষাদানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ তৈরিতে সহায়তা করেছিলাম। এছাড়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে গণিতের ক্লাস নেয়ার সুযোগও আমার হয়েছিল।
1: বুঝতে পেরেছি সুগিউরা হিদেতাকা সেনসেই।
2: হ্যাঁ,
1: তো বাংলাদেশে স্থানীয়ভাবে শিক্ষাক্ষেত্রে শিশু এবং শিক্ষকদের সাথে কাজ করার যে আপনার যে অভিজ্ঞতা, এটি আপনার কাছে কতটুকু আকর্ষণীয় মনে হয়েছে?
2: আমি যখন বাংলাদেশ যাই সেই সময়টিতে জাপানে আমি 10 বছর ধরে শিক্ষকতার কাজ করেছিলাম, তাই শিক্ষকতা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েই আমি বাংলাদেশে গিয়েছিলাম। তবে বাংলাদেশের পরীক্ষা পদ্ধতি বলা যায় দেশটির শিক্ষা ব্যবস্থার প্রাথমিক বিদ্যালয় থেকেই প্রতিত্ব শ্রেণী অতিক্রম করার জন্য বার্ষিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে। শিশুদের শিক্ষার ক্ষেত্রে মুখস্থকরণ এবং পরীক্ষার প্রস্তুতির উপর বেশি জোর দেওয়া হতো, উপরন্তু শিক্ষা উপকরণ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত না। পরে আমি আসলে যেভাবে কল্পনা করেছিলাম সেভাবে জাপানের মতো করে শেখাতে পারিনি। জাপানে পাঠদান করে প্রায়শই এমন 31 ঘন পুরোপুরিয়া অনুশীলন করা হয় যা চিন্তার সক্ষমতাকে গুরুত্ব দেয়। এতে অনুমান করা, পরীক্ষা নিরীক্ষা করা এবং সব শেষে ফলাফলের একটি বিষয় থাকে। তবে বাংলাদেশের স্থানীয় প্রেক্ষাপটে এই প্রক্রিয়ার বাস্তবায়ন করা সহজ ছিল না। আর তাছাড়া যখন আমাকে প্রথম সেখানে পাঠানো হয় তখন আমি বাংলা বলতে পারতাম না এবং সহজ কথা বলতেও আমার অনেক কষ্ট হতো।

0: তবে আমি বাঙ্গুরা বা শাসিকার জন্য ক্লাসে যোগ দিয়েছিলাম এবং বাঙ্গুরা বা শাসিকার জন্য কঠোর পরিশ্রম করেছি। যদিও জাপানের মতো একই মানের শিক্ষামূলক উপকরণের সহজলভ্যতা আমার কাছে ছিল না, তবুও আমি সৃজনশীলতার সাথে সমাধান খুঁজে বের করার চেষ্টা করি। উদাহরণস্বরূপ, আমি প্লাস্টিকের বোতল ব্যবহার করে একটি পরীক্ষামূলক রকেট ডিভাইস তৈরি করেছি এবং একইভাবে খুবই পরিচিত দৈনন্দিন ব্যবহৃত উপকরণ থেকে বিভিন্ন শিক্ষা উপকরণ তৈরি করেছি। একটি বিশেষ স্মরণীয় অভিজ্ঞতা হলো শিক্ষা উপকরণ মেলায় অংশগ্রহণ। আমার মেলায় বিজ্ঞানের অনেক পরীক্ষামূলক উপকরণের নাম বাংলায় অনুবাদ করে সেগুলোর সাথে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। এর ফলস্বরূপ আমাদের প্রতিষ্ঠান শিক্ষা উপকরণ মেলার প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছিল। প্রথমে আমি ভালোভাবে কথাবার্তা বলতে পারতাম না, কিন্তু ধীরে ধীরে আমি বাংলায় কথা বলা শিখেছি এবং অনেক শিক্ষক আমার তৈরি শিক্ষণ উপকরণগুলোর প্রতি আগ্রহী হয়ে উঠতেন। একসময় আমি এমনকি বাংলায় শ্রেণী কার্যক্রম পরিচালনা করতেও সক্ষম হয়েছি। এই অভিজ্ঞতাগুলোর মাধ্যমে আমার মনে যা সবচেয়ে স্মরণীয় হয়ে রয়েছে তা হলো চিন্তার সক্ষমতা। এই বিষয়টির গুরুত্ব ধীরে ধীরে স্থানীয় শিক্ষক এবং শিশুদের মাঝে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল। একই সাথে আমি নিজেও চিন্তার সক্ষমতার গুরুত্বকে জোরালোভাবে বারবার বলতে পেরেছি।
1: সুগিউরা হিদেতাকা সেনসেই,
0: হ্যাঁ
1: বাংলাদেশে কাজ করার পর একজন শিক্ষক হিসেবে আপনার পেশাদারী অঙ্গনের চিন্তা ভাবনা বা শিক্ষাদানের পদ্ধতিতে কি কোনো ধরনের পরিবর্তন এসেছিল?
0: আসলে আমার পাঠদানের পদ্ধতিতে তেমন কোনো পরিবর্তন হয়নি, তবে বাচ্চাদের শেখানোর সময় এখন আমি আরো বেশি সচেতন হয়েছি যে তাদের কেবলমাত্র তত্ত্ব মুখস্থ করেই শেষ করতে বলা উচিত নয়। পরিবর্তে আমি এখন শিশুরা যা শিখেছে তা কিভাবে বাস্তবে প্রয়োগ করতে পারে তার উপর আরো বেশি জোর দিয়ে অন্য কথায় বলতে পারেন চিন্তার সক্ষমতার উপর বেশি গুরুত্ব দিচ্ছে।
1: আচ্ছা, তো আপনার কি বর্তমানে জাপানে শিশুদের বাংলাদেশ সম্পর্কে শেখানোর সুযোগ আছে?
0: পেশাগতভাবে আমার আসলে খুব বেশি সুযোগ নেই, তবে ষষ্ঠ শ্রেণীর সামাজিক বিদ্যা পাঠদান এবং আন্তর্জাতিক বোঝাপড়া বিষয় পাঠদান করে আমি মাঝে মাঝে বাংলাদেশকে আমার শিক্ষার্থীদের নিকট পরিচয় করিয়ে দিই এবং সেই সময় আমার অভিজ্ঞতার বিষয়বস্তু তুলে ধরি। আমি স্কুলের বাইরে ও একটি আন্তর্জাতিক বোঝাপড়া শিক্ষার সংগঠনে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করি। সেখানে শিশু থেকে প্রাপ্তবয়স্ক বিভিন্ন বয়সের মানুষদের আমরা দেখাই যে বিদেশিরা কি ধরনের সমস্যার মুখোমুখি হয়, পাশাপাশি আমরা তাদের এমন অভিজ্ঞতাও দিই যা তারা কল্পনা করতে পারে না। যদি কোনো জাপানি এমন একটি দেশে যায় যেখানে ভাষা বোঝে না, তাহলে কেমন লাগতে পারে? সেই সময় আমরা বাংলা ভাষা ব্যবহার করে কথা বলি, এর মাধ্যমে মানুষরা অনুবাদ করতে পারে যে জাপানে থাকা বিদেশিরা জাপানি ভাষা বা জাপানিদের সাথে যোগাযোগ করতে গিয়ে যথেষ্ট বা অসুবিধার সম্মুখীন হয়।
1: আচ্ছা, তো আপনি যখন আপনার শিক্ষার্থীদেরকে বাংলাদেশের অভিজ্ঞতা বলেন, তখন জাপানি শিশুদের মাঝে আপনি কি ধরনের অনুভূতি দেখে থাকেন?
0: অনেক শিক্ষার্থী স্কুল ব্যবস্থা শিক্ষার ধরন এবং দৈনন্দিন জীবনের পার্থক্য সম্পর্কে জেনে অবাক হয়, কিন্তু শিক্ষার্থী আবার বৈশ্বিক বিষয় পড়তে আরো আগ্রহী হয়ে ওঠে এবং অন্যান্য দেশের শিক্ষা এবং জীবনযাত্রার অবস্থা সম্পর্কে আরো বিস্তৃত দৃষ্টিকোণ থেকে ভাবতে শুরু করে। বাংলা ভাষা শুনে সবাই অবাক হয়ে যায়, ইংরেজি হলে অনেকেই আগে শুনেছি, তাই তার অর্থনা বুঝলেও অন্তত বোঝা যায় যে কেউ ইংরেজি বলছে, কিন্তু বাংলা এমন একটি ভাষা যা তারা আগে কখনো শুনেনি, তাই সবাই এমন প্রতিক্রিয়া দেখায় যেন বুঝতেই পারছে না কি হচ্ছে। কিন্তু যখন আমি বলি জাপানে আসা বিদেশিরা জাপানি ভাষা শুনলে ঠিক এমনি অনুবাদ করে, তখন তারা খুব অবাক হয়।
1: বুঝতে পেরেছি। সুগিউরা হিদেতাকা সেনসে, এবার আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনার কি কখনো বাংলাদেশে অবস্থানকালীন দিনগুলোর কথা মনে পড়ে? আর সেই সময় আপনি যাদের সাথে কাজ করেছেন তাদের উদ্দেশ্যে যদি আপনাকে আজকে কিছু বলার জন্য অনুরোধ করি, তাহলে আপনি কি বলবেন?
0: হ্যাঁ, অবশ্যই আমি এখনো পুরাই সেই দিনগুলোর কথা মনে করি। আমার কার্যক্রমকে মূল্যায়ন করেছেন জৈদপুর পিটিআই এর প্রধান শিক্ষিকা নাসিমা বেগুন সুপাপা এবং প্রধান শিক্ষক মহিজুর রহমান সুপাসা, বিজ্ঞান বিভাগের প্রশিক্ষক কাউসার।

0: সান সা, তার সাথে আমি আরও 1 বছর কাজ করতে চেয়েছিলাম। একজন ট্রেনি মনির, সে আমাকে তার গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছিল এবং বাংলাদেশের মানুষের জীবন যাপন সম্পর্কে শিখিয়েছিল। একইভাবে প্রশিক্ষণার্থী রিনা, তার বিয়েতে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। বিয়ের অনুষ্ঠান 4 দিন ধরে চলে, এটা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম। তছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সঙ্গে আমি খুব আনন্দময় গণিতের ক্লাস নিতে পেরেছিলাম। এভাবে অনেক মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আমি বাংলাদেশে খুবই আনন্দময় দিনগুলি কাটাতে পেরেছি। আসলে একটি দেশকে উন্নত করে মূলত দেশটির জনগণ। যদি জনগণের প্রত্যেকে মনে করে আমি আমার দেশকে আরও উন্নত করতে চাই এবং এ বিষয়ে পদক্ষেপ নেই, তাহলে দেশটি অবশ্যই উন্নত হবে। প্রতিটি ব্যক্তি জনগণের প্রতিটি অংশের প্রচেষ্টার মাধ্যমে জাপান আজকের এই উন্নত অবস্থানে পৌঁছেছে। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশও উল্লেখযোগ্য পরিমাণ অগ্রগতি অর্জন করেছে। আমি আন্তরিকভাবে আশা করি যে বাংলাদেশে আপনারা সবাই আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং ভবিষ্যতে আরো বৃহত্তর উন্নয়ন অর্জন করবে।
1: সুগিউরা হিতে থাকা আসেন,
0: হ্যাঁ,
1: এতক্ষণ আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আর এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসে আমাদের সাথে কথা বলার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: হ্যাঁ, অনেক ধন্যবাদ।
2: শুনলেন সুগিউরা হিদেতাকার সাক্ষাৎকার। এবারে চিঠি ও ফেসবুক কমেন্টে চোখ ফেরাব। 7ই ডিসেম্বরের রবিবাসরীয় আসরটি ভালো লাগার কথা জানিয়েছেন দীপক কুমার দাস ও আতাউর রহমান রঞ্জু। অসাধারণ অনুষ্ঠান, মন্তব্য টাঙ্গাইল দর্পণের। এই আসরে আমাদের নতুন সহকর্মী শিপন দাসকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল বন্ধুদের সাথে। তাকে স্বাগত জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ, সাইফুল ইসলাম ও মেহেদি হাসান মামুন। কবিতার ছন্দে তপতী সরকার লিখেছেন, নতুন কণ্ঠ শিপন দাস, আপনাকে জানাই সুস্বাগতম, সুন্দর হোক আপনার আগমন।
3: স্বাগত জানিয়েছেন পূর্ব বর্ধমান সমুদ্রগড়ের প্রদীপ বসাক। বন্ধু আরও লিখেছেন, জাপানি জীবনযাত্রায় ডিসেম্বরের ব্যস্ততা নিয়ে উপস্থাপকদের বিশদ আলোচনা আমাদের যেন সেখানকার দৈনন্দিন আবহে পৌঁছে দিল। বিশেষ করে উৎসবের প্রস্তুতি, বছর শেষের কাজের চাপ এবং সামাজিক আচার অনুষ্ঠান নিয়ে যে আলোচনা হলো তা শ্রোতাদের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করেছে।
2: নতুন সহকর্মী শিপন দাসের সাথে পরিচিত হয়ে খুশি হওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর কুশমন্ডির দেবাশিষ্ক। এরপর 14ই ডিসেম্বরের আসরটিও মুগ্ধ করেছে পূর্ব বর্ধমানের প্রদীপ বসাককে। শ্রোতাবন্ধু লিখেছেন, আসরটি শুনে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি, বিশেষত জাপানস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত লাইফ ইন জাপান বিষয়ক সেমিনারের উপর ভিত্তি করে তৈরি করা প্রতিবেদনটি ছিল খুব তথ্যবহুল ও বাস্তবধর্মী। জাপানে বসবাসকারী বা ভবিষ্যতে জাপানে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য এই সেমিনারের আলোচনা নিঃসন্দেহে দিক নির্দেশনামূলক। তাছাড়া রবিবারের এই অনুষ্ঠানটি যে শ্রোতাদের মতামত ও অনুভূতিকে কতটা গুরুত্ব দেয় তা আরেকবার প্রমাণিত হল চিঠিপত্র ও ফেসবুক কমেন্টের মাধ্যমে।
3: মতামতের জন্য বন্ধুদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। আশা করি আজকের আসর নিয়েও আপনারা লিখবেন। এবারে একটি ভিডিও ক্লিপ পরিচিতি। বিরিয়ানির ঝাঁজ কেড়ে নেওয়ার আশঙ্কা তৈরি করেছে জাপানের নতুন নিয়মাবলী।
2: বেশ নজর কাড়া শিরোনাম কিন্তু, তাই না
3: দিদি? শুধু শিরোনামই নয়, আপনিও নিশ্চয়ই জানেন 11ই মে ফেসবুক এবং ওয়েবসাইটে পোস্ট করা এই ভিডিও ক্লিপে যা বলা হয়েছে সেটিও মনে বেশ দাগ কাটার মতোই।
2: ঠিক তাই।
3: দক্ষিণ এশিয়ার উপাদেয় খাবার বিরিয়ানি সাম্প্রতিক বছরগুলোতে জাপানেও জনপ্রিয়তা লাভ করেছে, কিন্তু জাপানের অভিবাসন নীতির বড় ধরনের পরিবর্তনের ফলে এই ব্যবসায় জড়িত অনেক বিদেশি কর্মী উদ্বিগ্ন যে তাদের হয়তো ব্যবসা বন্ধ করে দিতে হবে অথবা এমনকি এদেশ ছেড়ে চলেও যেতে হবে।
2: প্রিয় বন্ধু, এ সম্পর্কে আপনারা আরও জানতে চান নিশ্চয়ই, তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিডিও ক্লিপটি দেখুন খুব তাড়াতাড়ি। আর দেখে কি মনে হলো অবশ্যই জানাবেন প্লিজ।
3: বন্ধুরা, গত 19 এপ্রিল টোকিও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় টোকিওর ইকেবুকুরু এলাকায়। সেদিন মেলাতে দর্শনার্থীদের কাছে এনএইচকে ওয়ার্ল্ডকে তুলে ধরার জন্য মেলা প্রাঙ্গণে আমরা একটি বুথ স্থাপন করেছিলাম। বুথে আমরা এনএইচকে ওয়ার্ল্ড অ্যাপ এবং

0: বাংলা ভাষার সহায়তায় জাপানি ভাষা শেখার ওয়েবসাইট দর্শনার্থীদের নিকট তুলে ধরি। এ সময় জাপানি সমাজের সাথে ঘনিষ্ঠ হতে আপনি যা করতে পারেন এই শিরোনামে আমরা দর্শনার্থীদের মাঝে একটি জরিপও পরিচালনা করেছিলাম। আজ আমরা আপনাদের সেদিনের সেই জরিপের ফলাফল জানাবো।
1: হ্যাঁ, যেমনটি বলা হলো, জরিপের বিষয় ছিল জাপানি সমাজের সাথে ঘনিষ্ঠ হতে আপনি যা করতে পারেন। এই জরিপে অংশগ্রহণকারীরা একটি বোর্ডে লিখিত সম্ভাব্য উপায়গুলোতে স্টিকার লাগিয়ে তাদের মতামত জানিয়েছেন বা ভোট দিয়েছেন। জরিপে মোট 109টি ভোট পড়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে উত্তরটি বেছে নিয়েছেন সেটি হল জাপানি ভাষা শিখুন। এই উত্তরে 37টি ভোট পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পড়েছে যে উত্তরে, সেটি হল স্থানীয় নিয়মকানুন মেনে চলুন, যা 34টি ভোট পেয়েছে।
0: এরপর অন্যান্য উত্তরগুলোর মধ্যে ছিল জাপানি বন্ধু তৈরি করা, যা পেয়েছে 14টি ভোট। আরেকটি উত্তর ছিল জাপানি শিষ্টাচার সম্পর্কে সচেতন থাকা, এতে 12 জন ভোট দিয়েছেন। স্থানীয় উৎসব অথবা অনুষ্ঠানে যাওয়া, এই উত্তরে ভোট পড়েছে 8টি এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করা, এতে 4 জন ভোট দিয়েছেন।
1: তো তাহলে এই জরিপের ফলাফল থেকে আমরা জানতে পারলাম যে অংশগ্রহণকারীদের বেশিরভাগই জাপানি সমাজের সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য জাপানি ভাষা শেখা এবং স্থানীয় নিয়মকানুন মেনে চলাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তা হাসান ভাই, আমার মনে হয় উত্তরদাতারা যথার্থই উপলব্ধি করেছেন, জাপানি সমাজের সাথে ঘনিষ্ঠ হতে চাইলে জাপানি ভাষা শেখা জরুরি এবং স্থানীয় নিয়মকানুন মেনে চলার ব্যাপারে গাফিলতি করা চলবে না। শুধু জাপান নয়, অন্য আরও যেসব সমাজে প্রধানত একটি ভাষারই প্রচলন, সেখানেও আমার মনে হয় একই ব্যাপার। স্থানীয় ভাষা না জানলে সাধারণ মানুষের সঙ্গে কোনো আদান প্রদানই সহজ নয়। আর জাপানের মতো আইন মেনে চলা দেশে এর ব্যত্যয় ঘটালে সেই ব্যক্তিকে সমাজ যে গ্রহণ করবে না সে তো বলাই বাহুল্য। এর সাথে আমি অবশ্য স্থানীয় শিষ্টাচার সম্পর্কে সচেতন থাকাকেও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি।
0: দিদি, আপনি একদম সত্যি কথাটাই বলেছেন। আপনি যে সমাজে বসবাস করবেন অবশ্যই সেই সমাজের নিয়মকানুন মেনে চলবেন, এটাই তো স্বাভাবিক। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে রাখি, বৈশাখী মেলার সারাদিনের কার্যক্রমের উপর ভিত্তি করে আমরা একটি ভিডিও ক্লিপ তৈরি করেছি। ক্লিপটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ক্লিপটি দেখার জন্য অনুরোধ রইল এবং একই সাথে কেমন লাগলো সেটি জানিয়ে মন্তব্য করার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি।
1: আচ্ছা, এই জরিপ প্রসঙ্গে বলি যে সকল ব্যক্তি এই জরিপটি সম্পন্ন করতে সহযোগিতা করেছেন আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
0: এবারে কাঞ্জি কুইজ। প্রিয় বন্ধু, 26 মার্চ বৃহস্পতিবার আমাদের ফেসবুক পেজে পোস্ট করা কাঞ্জি কুইজে বরাবরের মতো দুটি কাঞ্জি পোস্ট করা হয়েছে। এই কাঞ্জি কুইজে বলা হয়েছে,
2: বোসাই নিচুইতে বেঙ্কিও শিতে সাইগাই নি সোনায়েমাস। বোসাই নিচুইতে বেঙ্কিও শিতে সাইগাই নি সোনায়েমাস।
0: এই বাক্যের অর্থ, দুর্যোগের জন্য প্রস্তুত হতে আমি দুর্যোগ প্রতিরোধ সম্পর্কে শিখি।
1: পোস্টকৃত দুটি কাঞ্জির মধ্যে প্রথম কাঞ্জি অর্থাৎ লাল রঙের কাঞ্জিটি হল কুইজের সঠিক উত্তর। এই কাঞ্জির উচ্চারণ হল
2: বোসাই। বোসাই
1: কাঞ্জির অর্থ হল দুর্যোগ প্রস্তুতি।
0: এই কুইজের দ্বিতীয় অর্থাৎ নীল কাঞ্জির উচ্চারণ হচ্ছে
2: বোকা। বোকা
0: কাঞ্জির অর্থ হল অগ্নি প্রতিরোধ।
1: এই কুইজের সঠিক উত্তর দিয়েছেন মেহেদী হাসান মামুন। বন্ধু, আপনাকে অভিনন্দন জানাই। তো দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো, ওদিকে শুরু হতে চলেছে জুন মাস। জুন মাস পড়লেই দেশ থেকে দূরে বিদেশে বসে আম কাঁঠালের জন্য মন কেমন করতে আরম্ভ করে। ভারত ও বাংলাদেশে আম কাঁঠাল সহ নানা রকম সুস্বাদু ফলের মৌসুম এখন। বন্ধুরা কেমন উপভোগ করছেন মধুমাস, জানার অপেক্ষায় আছি। বন্ধুরা, এবার তাহলে বিদায় নেব আসর থেকে। আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন আশা করি। কথা হবে আবার আগামী সপ্তাহের অনুষ্ঠানে। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: সায়োনারা।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ প্রথমেই রয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিছু কথা, তারপর পড়ে শোনাব চিঠি ও ফেসবুক কমেন্ট, বলবো কাঞ্জি কুইজ সম্পর্কে, আর সবশেষে পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির চতুর্থ পর্ব। আশা করি অনুষ্ঠানের শেষ অবধি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব। প্রিয় বন্ধু, বাংলাদেশ এবং ভারতে সম্প্রতি পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। মূলত আরবি পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর জিলহজ মাসের 10 তারিখ এই উৎসবটি সারা বিশ্বের মুসলমানরা পালন করে থাকেন। এটি ইসলাম ধর্মে অনুসৃত দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। ধর্মীয় দৃষ্টিকোণে স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় এবং মূল্যবান জিনিস নির্দ্বিধায় ত্যাগ করতে প্রস্তুত থাকার মানসিকতা গড়ে তোলাই হল ঈদ উল আজহার শিক্ষা।
0: এই দিন প্রত্যেক সামর্থ্যবান মুসলমান নিজ নিজ আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ অথবা উট আল্লাহর নামে কোরবানি করে থাকেন। এই কোরবানি থেকে লব্ধ মাংস আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং দরিদ্রদের মাঝে বণ্টন করেন এবং নিজে পরিবারসহ গ্রহণ করেন। মূলত নিজের ভেতরের পশুত্বকে দমনের মাধ্যমে ব্যক্তিগত লোভ লালসা এবং স্বার্থপরতা ত্যাগ করে আত্মশুদ্ধি লাভই হল এই কোরবানির প্রকৃত উদ্দেশ্য।
1: উল্লেখ্য, কোরবানি করা পশুর চামড়া, মাংস এগুলো বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ ভোগ করা ধর্মীয় দৃষ্টিকোণে একেবারেই অনুমোদিত নয়। বরং গরিব দুঃখীদের মাঝে দানের মাধ্যমে নিজের আত্মশুদ্ধির চর্চাই হল ঈদ উল আজহার প্রকৃত শিক্ষা।
0: বন্ধুরা, আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আশা করছি দিনটি আপনাদের ভালো কেটেছে, আর হ্যাঁ, কেমন ভালো কেটেছে সেসব কথা চিঠির মাধ্যমে আপনাদের কাছ থেকে জানার অপেক্ষায় রইলাম। এবারে কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট পড়ে শোনাব। প্রথমে রবিবারের আসর নিয়ে মতামত। 21 ডিসেম্বরের আসর প্রসঙ্গে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় হাটশিমলার প্রদীপ বসাক চিঠিতে লিখেছেন,
1: অল্প স্বল্প গল্পে দুবার আগাখান স্থাপত্য পুরস্কারে ভূষিত স্বনামধন্য বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। বিশেষ করে টোকিওতে আয়োজিত তার প্রদর্শনীর বিবরণ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্থাপত্য চর্চার এক গর্ভের অধ্যায় তুলে ধরেছে। তার ভাবনা, দৃষ্টিভঙ্গি ও কাজের দর্শন শ্রোতাদের মনে নতুন চিন্তার আলো জ্বালিয়েছে। এই অনুষ্ঠানের আরেকটি মনোমুগ্ধকর অংশ ছিল শ্রোতাদের চিঠি ও ফেসবুক কমেন্ট, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত এবং আন্তরিক করে তুলেছিল। শ্রোতা এবং উপস্থাপকদের এই সুন্দর সংযোগ সত্যি কথামালা জাপান থেকে অনুষ্ঠানকে একটি আলাদা মাত্রা দিয়েছে।
0: বন্ধু, আপনার কথাগুলো আমাদেরও অনুপ্রাণিত করলো, খুব ধন্যবাদ। আসরটি ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন দীপক কুমার দাস, মোহাম্মদ আবদুল্লাহ এবং রংপুরের ATM আতাউর রহমান রঞ্জু। এরপর 28 ডিসেম্বরের আসর প্রসঙ্গে ATM আতাউর রহমান রঞ্জু চিঠিতে কি লিখেছেন দেখি। বন্ধু লিখেছেন, স্থপতি মেরিনা তাবাসসুমের সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বটি শুনে ভালো লেগেছে। উনি একজন আলোকিত মানুষ, একজন গুণী মানুষ। এই স্বনামধন্য স্থপতি নিজে উদ্যোগী হয়ে পরিবেশ বান্ধব মসজিদ নির্মাণ করেছেন। তাকে আমাদের বেতার শ্রোতা সংঘের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
1: এবারে প্রদীপ বসাকের মন্তব্য। তিনি লিখেছেন, সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তার পেশাগত কাজের বিভিন্ন দিক, স্থাপনা নকশা করার পেছনে

0: তার দার্শনিকতার প্রভাব এবং সর্বোপরি সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো স্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল, স্থাপত্যকে শুধুমাত্র নান্দনিকতা বা পুরস্কার প্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশ, জলবায়ু, মানুষের জীবনযাত্রা ও স্থানীয় বাস্তবতার সঙ্গে যুক্ত করে দেখার তার দৃষ্টিভঙ্গি অনুষ্ঠানের শেষাংশে কাঞ্জি কুইজের প্রসঙ্গ বৈচিত্র্য এনেছে।
1: বন্ধুরা, আপনাদের সুচিন্তিত মতামতের জন্য অশেষ ধন্যবাদ। আশা করি আজকের আসন নিয়েও লিখবেন। এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। কিয়োতোর সম্রাট প্রাসাদে ঋতুভিত্তিক শয্যা পরিবর্তন, এই শিরোনামের একটি ভিডিও ক্লিপ আমাদের ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় 14 মে। কিয়োতোর সম্রাট প্রাসাদে গ্রীষ্মকালের আগমন উপলক্ষে ঋতুভিত্তিক আসবাবপত্র পরিবর্তনের এই শতবর্ষীয় ঐতিহ্যটি পালিত হয়েছে।
0: সম্রাট পরিবারের ব্যবস্থাপনা এজেন্সির কর্মকর্তারা কিয়োতো প্রাসাদের শীতকালীন আসবাবপত্র, সাজসজ্জা এবং মেজের আচ্ছাদন সরিয়ে সেই জায়গাগুলো গ্রীষ্মকালের উপযোগী জিনিসপত্র দিয়ে সাজিয়ে দিয়েছেন। বিশ্রাম নেওয়ার জন্য নির্ধারিত স্থানের পর্দায় গ্রীষ্মের প্রতীক ডানামেলা সারসের নকশা রয়েছে।
1: এই ভিডিও ক্লিপটি দেখে আমার মনে হয়েছে এ যেন চোখের আরাম এবং মনের আরাম।
0: দিদি একদম ঠিক বলেছেন,
1: তপ্ত গ্রীষ্মে এ ধরনের সাজসজ্জা নিঃসন্দেহে প্রশান্তি বয়ে আনে। আরেকটি ব্যাপার ভীষণ ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে, তা হল রাজপ্রাসাদের সাজসজ্জা ও আসবাবপত্র অথচ কত অনাড়ম্বর। জাপানের এই ব্যাপারটা আমাকে খুব আকৃষ্ট করে। ওদিকে ফেসবুকে সাইফুল ইসলাম লিখেছেন এই ভিডিও ক্লিপটি তার খুব ভালো লেগেছে। আর মোহাম্মদ আবদুল্লাহর প্রশ্নের উত্তরে বলছি, আমার নিজের ধারণা প্রাসাদের পুরনো আসবাবপত্রের মধ্যে অনেক জিনিসই সংরক্ষণ করা হয় এবং সেগুলোর একটি ঐতিহাসিক মূল্য রয়েছে। এই ক্লিপটি এখনও হয়তো অনেকেরই দেখা বাকি। বন্ধুরা, তাড়াতাড়ি দেখে নিন এবং আমাদের জানান কেমন লাগল।
0: এবারে আরেকটি ক্লিপের কথা বলছি। 18 মে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা এই ভিডিও ক্লিপের শিরোনাম, নাগারা নদীতে পানকৌড়ি পাখির মাছ ধরার মৌসুম শুরু। মধ্য জাপানের নাগারা নদীতে 11 মে থেকে চলতি মৌসুমের মাছ ধরার একটি ঐতিহ্যবাহী প্রথা শুরু হয়েছে। উল্লেখ্য, এই পদ্ধতিতে পানকৌড়ি পাখি ব্যবহার করে নদী থেকে মাছ ধরা হয়।
1: হ্যাঁ, এই ক্লিপে আমরা দেখেছি ঐতিহ্যবাহী পোশাক পরিহিত পানকৌড়ি প্রশিক্ষকরা কেমন রাতের অন্ধকারে খোলা আগুনের আলোয় আলোকিত নৌকায় আরোহণ করে দড়ি দিয়ে বাঁধা পাখিগুলোকে পরিচালনা করছিলেন এবং মুখ দিয়ে এক ধরনের শব্দ করছিলেন। পাখিগুলো ঠোঁট দিয়ে মাছ ধরছিল। প্রথম দিন এই মাছ ধরা দেখতে বহু লোক সমবেত হন নাগারা নদীর তীরে। বেশ রোমাঞ্চকর দৃশ্য, সন্দেহ নেই। আমি নিজে একবার দেখতে যাওয়ার ইচ্ছা পোষণ করে চলেছি বহু বছর যাবত। দেখা যাক কবে সেই ইচ্ছা পূরণ হয়। ওদিকে বন্ধুদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে এই ক্লিপটি নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, সেগুলো আগামী কোনো আসরে পড়ে শোনাব।
0: কলকাতার প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল জানতে চেয়েছেন, জাপান প্রবাসী বাঙালিরা কালী পুজোর আয়োজন করেন কিনা।
1: হ্যাঁ ভাই, জাপানেও কালী পুজো হয়। টোকিওর কাছে কানাগাওয়া জেলায় জুশি নামক একটি এলাকায় রয়েছে রামকৃষ্ণ মিশনের শাখা বেদান্ত সোসাইটি। সেখানে নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনে কালী পুজো করা হয়। পঞ্জিকা মতে যেদিন পুজো ঠিক সেই দিনই পুজো হয়। একথা উল্লেখ করছি কারণ জাপানে দুর্গাপুজো বা সরস্বতী পুজোর ক্ষেত্রে হলের প্রাপ্যতা এবং সপ্তাহান্তে করার প্রয়োজনীয়তার তাগিদে অনেক সময়ই পঞ্জিকা মেনে সঠিক দিনে পুজো করা হয়ে ওঠে না আমাদের, একটু আগে পরে হয়ে যায়। কিন্তু রামকৃষ্ণ মিশনে কালী পুজোর ক্ষেত্রে নিয়মের কোনো ব্যত্যয় করা হয় না। স্বামীজি মহারাজরা হোম যজ্ঞ সহকারে অসম্ভব নিষ্ঠা ভরে পুজো করেন। এই দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। কালী পুজো যদি সাপ্তাহিক কাজের দিনেও পড়ে, তবু আজকাল পুজোয় বহু লোক সমাগম হয়। ভক্তবৃন্দের মধ্যে বেশ কিছু হলেন জাপানি। পুজোর সার্বিক আয়োজনে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুজো শেষে সবার জন্য থাকে চমৎকার নৈশভোজের ব্যবস্থাও। বন্ধু, জাপানের আর কোথাও কালী পুজো হয় কি না আমার জানা নেই, তবে জুশির এই কালী পুজো আজ অনেক বছর ধরেই হয়ে আসছে।
0: এবারে আমরা বলবো কাঞ্জি কুইজ সম্পর্কে। প্রিয় বন্ধু, দোসরা এপ্রিল বৃহস্পতিবার আমাদের ফেসবুক পেজে পোস্ট করা কাঞ্জি কুইজে বরাবরের মতো দুটি কাঞ্জি পোস্ট করা হয়েছে। এই কাঞ্জি কুইজে বলা হয়েছে, এই বাক্যের সঠিক অর্থ হল, আপনি কি সাশিমি খেতে পারেন?
1: পোস্টকৃত দুটি কাঞ্জির মধ্যে দ্বিতীয়টি অর্থাৎ নীল কাঞ্জিটি হল কুইজের সঠিক উত্তর। এই কাঞ্জির উচ্চারণ
2: সাশিমি, সাশিমি।
1: কাঞ্জির অর্থ হচ্ছে সাশিমি। এটি একটি জাপানি খাবার যা টাটকা কাঁচা মাছ বা মাংস পাতলা করে কেটে সাধারণত সয়া সস মাখিয়ে খাওয়া হয়।
0: এই কুইজের প্রথম কাঞ্জি অর্থাৎ লাল রঙের কাঞ্জির উচ্চারণ হচ্ছে
2: তেন্তো,
0: আর
2: তেন্তো
0: কাঞ্জির অর্থ হচ্ছে বেন্তো বক্স বা লাঞ্চ বক্স।
1: এই কাঞ্জি অক্ষরগুলো দেখতে যেমন ভিন্ন, তেমনি এদের অর্থ একদম আলাদা। তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন দোসরা এপ্রিল পোস্ট করা এই কাঞ্জি কুইজের সঠিক উত্তর। দিয়েছেন বাঁধন সরকার, মেহেদি হাসান মামুন এবং দেবাশিস গোপ। বন্ধুদের জানাই অনেক অনেক অভিনন্দন। এবারে পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির চতুর্থ পর্ব, যার শিরোনাম নয় নম্বর টাইফুন উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
3: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন? আমি চন্দ্রলেখা পাণ্ডে।
4: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুর্যোগ সংক্রান্ত তথ্য আবহাওয়ার খবরের মাধ্যমে বুঝতে সাহায্য করব।
3: আজ আমরা জানব তাইফুন সম্পর্কিত কিছু অভিব্যক্তি।
4: তাইফুন জাপানে সবচেয়ে বেশি আঘাত হানে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে, তাই এ সংক্রান্ত খবরও এই সময় বেশি হয়।
3: প্রথমে আবহাওয়ার পূর্বাভাসের একটি নমুনা সংবাদ শোনা যাক।
5: তাইফু 9号 হওয়া গোমো রোকুজি নিওয়া কিউশু নো নানসে নো কাইজো ও 1時間に 35 কিলো নো হায়াসা দে হোকুতো এ সুসুনদে ইমাসু। চুশিন নো কিয়াৎসু হওয়া 990 হেক্টোপাস্কাল, 最大風速は20メートル, 最大瞬間風速は30メートルです。
3: এই খবরে কি বলা হচ্ছে তা দেখা যাক।
5: তাইফু 9号 হওয়া গোগো 6時 নিওয়া কিউশু নো নানসে নো কাইজো ও 1時間に 35 কিলো নো হায়াসা দে হোকুতো এ সুসুনদে ইমাসু।
3: নয় নম্বর তাইফুনটি সন্ধ্যা 6টায় কিউশুর দক্ষিণ পশ্চিমে সাগরের ওপর দিয়ে ঘণ্টায় 35 কিলোমিটার বেগে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
5: তাইফু 9号
4: অর্থ হল নয় নম্বর তাইফুন এবং
5: গোমো 6時
4: হল সন্ধ্যা 6টা।
5: গোমো 6時 নিওয়া
4: বাক্যাংশের
5: নিওয়া
4: শব্দটির মানে এ বা তে, এবং এটি কোনো একটি নির্দিষ্ট সময়কে নির্দেশ করে।
5: কিউশু
4: হল কিউশু,
5: নানসে
4: অর্থ দক্ষিণ পশ্চিম, আর
5: কাইজো
4: মানে হল সাগরের ওপর।
5: 1時間に 35 কিলো নো হায়াসা দে
4: অর্থ ঘন্টায় 35 কিলোমিটার বেগে।
5: হোকুতো
4: হল উত্তর পূর্ব, আর
5: সুসুনদে ইমাসু
4: মানে অগ্রসর হচ্ছে।
3: পরবর্তী বাক্যে যাওয়া যাক।
5: চুশিন নো কিয়াৎসু ওয়া 990 হেক্টোপাস্কাল, 最大風速は20メートル, 最大瞬間風速は30メートルです。
3: কেন্দ্রস্থলে বায়ুর চাপ 990 হেক্টোপ্যাস্কেল, বাতাসের সর্বোচ্চ গতিবেগ সেকেন্ডে 20 মিটার এবং বাতাসের সর্বোচ্চ তাৎক্ষণিক গতিবেগ সেকেন্ডে 30 মিটার।
5: চুশিন নো কিয়াৎসু
4: অর্থ হল কেন্দ্রস্থলে বায়ুর চাপ,
5: 990
4: মানে 990,
5: হেক্টোপ্যাস্কাল
4: হল হেক্টোপ্যাস্কেল,
5: সাইদাইফুসোকু
4: অর্থ বাতাসের সর্বোচ্চ গতিবেগ, যা বাতাসের 10 মিনিটের গড় বেগের সর্বোচ্চ মানকে বোঝায়।
5: সাইদাই শুনকান ফুসোকু
4: হল বাতাসের সর্বোচ্চ তাৎক্ষণিক।

0: এগুলো প্রবল বাতাস বা ভারী বৃষ্টিপাত বয়ে আনে। হলো প্রবল বাতাসের অঞ্চল, এসব স্থানে বাতাসের গড় গতিবেগ সেকেন্ডে 15 মিটারের বেশি থাকে। অর্থ হল ঝোড়ো বাতাসের অঞ্চল, এসব স্থানে বাতাসের গড় গতিবেগ প্রতি সেকেন্ডে 25 মিটারের বেশি থাকে।
1: সংবাদ ছাড়াও তাইফুনের প্রস্তুতির জন্য দুর্যোগ প্রশমন সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য রয়েছে।
0: হ্যাঁ, সরকার এবং পৌরসভাসমূহ প্রতিটি এলাকার বা ঝুঁকির মানচিত্র প্রকাশ করে থাকে এবং এগুলো ভালো করে দেখে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কিছু মানচিত্র বন্যা, ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডের মতো আলাদা বিভাগে তৈরি করা হয়। এগুলোতে দুর্যোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এবং সরে যাওয়ার জন্য নিরাপদ স্থানের অবস্থান সংক্রান্ত তথ্যও উল্লেখ করা থাকে। এছাড়া দুর্যোগের ধরন প্রকাশ করে এমন কিছু শব্দের অর্থ বোঝাটাও গুরুত্বপূর্ণ, যেমন ভূতাত্ত্বিক দুর্যোগের ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহৃত হয়। কাদাধস, ভূমিধস,
2: কাকেকুজুরে,
0: পাহাড় ধস,
1: এই ধরনের দুর্যোগগুলো ভূসংস্থানের সাথে সম্পর্কিত, তাই না?
0: ঠিক বলেছেন। ভূসংস্থান এবং অঞ্চলকে প্রকাশ করা কিছু শব্দের মধ্যে রয়েছে
2: থেচি
0: বা নিচু ভূমি,
2: সামে
0: বা ঢাল, এবং
2: কাকে
0: বা খাড়া পাহাড়। এগুলো ছাড়া রয়েছে
2: চিকা
0: বা ভূগর্ভ,
2: খাসেন
0: বা নদী, এবং
2: ইয়োসুইরো
0: বা সেচের খাল।
1: বেশ, আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা তাইফুন সম্পর্কিত বিভিন্ন অভিব্যক্তি শিখেছি।
2: তাইফু 9号 বা হোকুতোয়ে সিসেনদেইমাস।
0: ঠিক আছে, পরের পর্বে আবার দেখা হবে।
1: সায়োনারা।
3: আজকের এই পাঠে টাইফুন সংক্রান্ত দরকারি অনেক শব্দ এবং প্রকাশভঙ্গি সম্পর্কে বলা হলো। জাপানে টাইফুনের প্রকোপ সবচেয়ে বেশি যে সময়ে, সেই আগস্ট সেপ্টেম্বর মাস আসতে আর খুব দেরি নেই। আর আমি লক্ষ্য করেছি, টাইফুনের পূর্বাভাস সঠিকভাবে বুঝতে পারলে অনেক ক্ষয়ক্ষতি ও ঝুট ঝামেলা এড়ানো যায়। তো যাই হোক, এবার আমাদেরও সময় হয়েছে আসর থেকে বিদায় নেওয়ার। তার আগে একটা কথা, জুন মাসে পা দেওয়ার পর থেকেই দেশের আম কাঁঠালের কথা ভীষণ মনে পড়ছে। দূর বিদেশে সেই রসাস্বাদন থেকে বঞ্চিত আমরা। বন্ধুরা, দুঃখ কিছুটা হলেও কমবে যদি আপনাদের কাছ থেকে মধুমাসের কথা শুনতে পারি। কেমন উপভোগ করছেন মধুমাস জানার অপেক্ষায় আছি। আপনাদের সেই লেখা আমরা আসরে পড়ে শোনাব। এছাড়া মধুমাসের অনুভূতি ও অভিজ্ঞতার বর্ণনা ভিডিওতে রেকর্ড করে যদি পাঠান ওয়েবসাইটে আমাদের কাছে চিঠি লেখার ব্যবস্থার মাধ্যমে, সেটাও খুব ভালো হবে। তাহলে আজ এই পর্যন্তই। আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন আশা করি। কথা হবে আবার আগামী সপ্তাহের আসরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
4: সায়োনারা।